আকাশবাণী কলকাতা, আজ বুধবার, পয়লা আশ্বিন 1948 শকাব্দ, 23 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 57 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:27:42 সেকেন্ডে, সূর্যাস্ত 5:30:22 সেকেন্ডে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, 23 সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর সন্ধ্যের আগে পর্যন্ত পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংযোগস্থলে ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 75 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। এরপর ঝড়ের গতিবেগ ক্রমশ কমে আসবে। 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম, মধ্য, পূর্ব মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 25 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: and internal trade in New Delhi yesterday. Minister of State for Commerce and Industry Jitin Prasad also attended the program. Mr. Goyal said the government is working to strengthen export facilitation through both physical and digital mechanisms. He said instead of setting up separate offices of different departments at various locations, integrated offices will help businesses access multiple services at a single point. India has strongly condemned Pakistan airstrikes on Afghanistan's Kunar and Paktika provinces. Addressing media in New Delhi yesterday, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said such instances of aggression against a sovereign neighbor go against regional peace and security.
1: We strongly condemned the attacks from Pakistan, the airstrikes which were launched on Afghanistan in their Kunar and Paktika province. In this airstrikes, several civilians have been killed. We deeply offer our condolences on the precious lives lost. Such instances of aggression against a sovereign neighbor goes against the regional peace and security. We also reaffirm our support for Afghanistan, for their independence, for the sovereignty, for their territorial integrity.
0: The Ministry of Ayush will host the 11th Ayurveda Day in Nagpur, Maharashtra today under the theme Ayurveda for a Healthier Tomorrow. The ministry said Ayurveda institutions, practitioners and stakeholders will participate in the celebrations across India and worldwide. The ministry said that the celebrations will bring together key stakeholders from across the Ayurveda ecosystem, providing a platform for knowledge exchange and wider engagement. At the Asian Games in Aichi, Nagoya, Japan, double Olympic medalist Manu Bhakar and Tokyo 2020 silver medalist Mirabai Chanu will headline India's Day 4 campaign today with several medal opportunities in the offing. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা 75 তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ 23 সেপ্টেম্বর বুধবার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি 75 তরঙ্গের প্রথম অধিবেশনের একটু পরেই 6:30 আজকের চাষবাস কথিকা ইলিশের বিকল্প পেংবা বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস উপলক্ষে কথিকা নৈ শব্দের শব্দকোষ বলবেন ডাক্তার সুশোভন দাস। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় দেবাদ্রিতা রায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ণব দাস। 8:00 জানা অজানা কথিকা ডিজিটাল স্বাক্ষর বলবেন মালবিকা ঘোষ। 8:05 আধুনিক গান শিল্পী দিয়াশা মাফ করবেন শিল্পী দিলাশা চৌধুরী। 8:20 বাংলা কথিকা অগ্নিযুগের অনামীরা ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরৎ শিল্পী সৌগত রায় চৌধুরী রাগ ব্রাট ভৈরব। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের শেষ পর্ব। 10:00 গানের ভালো উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যৌবনের অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় অদ্রিজা অধিকারী ও মেঘবালিকা আচার্য। 12:00 রজনীকান্তের গান শিল্পী বিশ্বজিৎ সরকার। 12:15 লোকগীতি শিল্পী সোমা বন্দ্যোপাধ্যায়। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন বিষয় বিবাহ নিবন্ধীকরণের গুরুত্ব। এই বিষয়ে গার্গী দাস শর্মার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল আমার কলম লাইভ অনুষ্ঠান উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন বিষয় গুগলি উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে বলবেন হালি শহর রবীন্দ্র বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বৈশাখী দত্ত ও দুইজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি চন্দ্র মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি ভাষায় কথিকা রূপচাঁদ হাসদা এক মহান সাঁওতালি লেখক বলবেন শ্যামচরণ সোরেন। এরপর লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পীবৃন্দ।

1938-এ কৃষি কথার আসর। প্রথমে জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা ডক্টর পাভেল মজুমদারের সাক্ষাৎকার, পরে সুসংগতভাবে ধানের রোগপোকা নিয়ন্ত্রণ আলোচনা ডক্টর কিঙ্কর সাহা ও রঘুনাথ মণ্ডল। অনুষ্ঠান দুটির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। ৭:৩০ সমীক্ষা, ৮:০০ বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান আসার কথা, ৮:৩০ আইনি কথা, শিক্ষা অধিকার ও সুযোগের মাধ্যমে উপজাতিদের ক্ষমতায়ন এ নিয়ে প্রতিগণনা জানার সাথে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শরৎ শিল্পী সৌগত রায়চৌধুরী, রাগ হেম বিহাক। ৯:৩০ আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান বেতার জগৎ। ১০:১০ সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের নিবেদন, তারপর বাংলা ছায়াছবির গান। ৭:৩০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা ভট্টাচার্য, ১০:৪৫ নজরুলগীতি পিয়ালি দত্ত, ১১:০০ অতুল প্রসাদের গান বিশ্বজিৎ সরকার, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী অর্ধেন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এবারে সঞ্চিত ৭৫ প্রথম দিন অধিবেশনে ৬:১৫ সুবাদ্য সঙ্গীত শুনবেন রুদ্রবীণা শিল্পী ওস্তাদ আসাদ আলী খান, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা ভট্টাচার্য, ৬:৩৫ রামচরিত মানস পর্ব ২৪২, ৬:৪৫ রজনীকান্তের গান শিল্পী অর্ণব দাস, ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত স্বাগত মুখোপাধ্যায়, ৮:৩০ নজরুলগীতি শিল্পী দিলাশা চৌধুরী, ৮:৪৫ দ্বিজেন্দ্রগীতি বিশ্বজিৎ সরকার, ৯:০০ আধুনিক গান বিয়ালি দত্ত, ৯:১০ রসধারা উপস্থাপনায় সুস্মিতা ঝা, ১০:১৫ অঞ্জুমান তালাত সালাউদ্দিন, ১১:০০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস উপস্থাপনের সংযুক্তা নন্দী, ১২:০০ সুরভি উপস্থাপনের সুচিস্মিতা ঝা, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনের সংযুক্তা নন্দী, ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শিল্পী অর্ধেন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, ৫:২০ উর্বশী উপস্থাপনায় পুনম সিং, ৬:১০ হিন্দি অনুষ্ঠান বার্তা, ৬:৩০ গুলগুলশান পুনম সিং, ৭:১০ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, ৭:৪৫ দর্পণ উপস্থাপনায় পুনম সিং, ৮:০০ হিন্দি ছায়াছবির গান হারাই, ৮:১৫ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হারাইজন, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শিরূপা সেন, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত ৭৫ অঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

এখন সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রুদ্রবীণা, শিল্পী উস্তাদ আসাদ আলী খান, রাগ যোগিয়া ও মিয়াকি টোডি।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন রুদ্রবীণা, শিল্পী উস্তাদ আসাদ আলী খান, রাগ জগিয়া ও মিয়াকি টোডি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমনা ভট্টাচার্য।

শুনলেন রামচরিতমানস পর্ব 242। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অর্ণব দাস।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী অর্ণব দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

শুভ সকাল বন্ধু। এতক্ষণে নিশ্চয়ই অ্যালার্মটা বেজেই গেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে যারা রেডিওটা অন করে ফেলেছ তাদের সকলকে জানাই আজকের অনুষ্ঠানে স্বাগত। সপ্তাহের এই যে ব্যস্ত দিনগুলো, এর রুটিনটাই অন্যরকম বলো। সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকমের তৈরি হয়ে কাজে বেরোনোর তাড়া থাকে সকলেরই। তারপরে বাসে ট্রামে বাদুর ঝোলা হয়ে ট্রাফিকের জট কাটিয়ে নানান বাধা টাধা পেরিয়ে অফিসে পৌঁছনো, এ তো রোজকার এক রুটিন, তাই না? আর তার উপরে দিনটা যদি হয় আজকের মতো মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাহলে কিন্তু আলসেমি ঘিরে থাকে আমাদের। মোটেই ইচ্ছে করে না বিছানা ছেড়ে উঠতে, নিজের কমফোর্ট জোনটা ছেড়ে বেরোতে। কিন্তু কি আর করার, অফিস তো যেতেই হবে, কাজে তো বেরোতেই হবে, স্কুল কলেজ অফিস সমস্তটাই রয়েছে। কিন্তু একটা কথা ভাবো, এই যে কাজের জায়গায় পৌঁছো তুমি আমি, কখনো আমি পৌঁছই কখনো তুমি পৌঁছো, সেই সময়ে মুখটা কি গোমড়া হয়ে থাকে, নাকি ঠোঁটে একটা তৃপ্তির হাসি থাকে কাজের জায়গা নিয়ে? কেন বলছি হঠাৎ এই কথাটা? বলছি কারণ এই সপ্তাহটা হলো ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস অ্যাট ওয়ার্ক। মানে আমরা তো আমাদের জীবনের একটা বড় অংশ আমাদের কাজের জায়গায় কাটাই, এবং ধরতে গেলে দেখো যে আমরা আমাদের গোটা দিনের একটা বড় অংশ সেখানে কাটাই, এবং সেই কাজের জায়গার অনেকটাই কিন্তু আমরা বাড়িতেও নিয়ে আসি, এবং সেখানে আমরা কীরকম থাকছি, ভালো থাকছি কি না, মানসিক চাপে থাকছি কি না, সেটার উপর নির্ভর করে যে বাকি সময়টা আমাদের মেজাজ কেমন থাকবে, আমাদের মন ভালো থাকবে কি না, সমস্তটাই। তাই কাজের জায়গায় ভালো থাকাটা, খুশি থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আর আজকে সুপ্রভাতে আড্ডা হবে এই কাজের জায়গার আনন্দ আর ভালো থাকা নিয়ে। আরও একটা বিষয়, আজকে কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে 11তম আয়ুর্বেদ দিবস, পালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে। এই বিষয়টা নিয়েও কিন্তু আজকে আমরা কথা বলবো। আজকে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আজকে অনেকক্ষণ আড্ডা হবে, তবে এই যে বলছিলাম যে জানলার বাইরে তাকালে আজকে ঠিক কোন দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা তো তুমিও জানো আর আমিও জানি। তাই এই বৃষ্টি ভেজা সকালের আড্ডাটা

ফিরে এলাম গানের পর। আর আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আর আজকে কথা বলছি ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস অ্যাট ওয়ার্ক এই বিষয় নিয়ে। কাজের জায়গায় মন ভালো রাখা, ভালো থাকা, খুশি থাকা কতটা জরুরি সেই নিয়েই আমাদের আজকের আড্ডা। তবে আজকের দিনটা মানে এই যে 23শে সেপ্টেম্বর দিনটা ক্যালেন্ডার কিন্তু বলছে যে নানান কারণে বিশেষ হয়ে রয়েছে। কোনো বিশেষ

ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন অথবা প্রয়াণ দিবস, সেই বিশেষত্বগুলো শুনিয়ে, ঠিক কেন আজকের দিনটা বিশেষ হয়ে রয়েছে সেগুলো শুনিয়ে তোমাকে ফিরছি আবার অনুষ্ঠানে। আপাতত শুনে নেওয়ার পালা আজকের দিনের বিশেষত্ব।

1839 সালের আজকের দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। 1846 সালের আজকের দিনে নেপচুন আবিষ্কৃত হয়েছিল, যা কিনা সোলার সিস্টেমের অষ্টম গ্রহ। 1791 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কার্ল থিওডোর কর্নার, যিনি ছিলেন একজন জার্মান সৈনিক এবং লেখক। 1819 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হিপ্লয়টে ফিজেও, তিনি ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী এবং অধ্যাপক। 1847 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষাবিদ আনন্দমোহন বসু। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি কলকাতায় ঐতিহ্যবাহী সিটি কলেজটি প্রতিষ্ঠা করেন। 1907 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক অজিত কুমার দত্ত, যিনি আধুনিক বাংলা সাহিত্যের কল্লোল যুগের অন্যতম প্রধান কবি ছিলেন। তার কুসুমের মাস, নষ্ট চাঁদের মতো কাব্যগ্রন্থে রোমান্টিকতা চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। ১৯০৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় হিন্দি কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক, শিক্ষাবিদ রামধারী সিং। 1917 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রে একজন অন্যতম নক্ষত্র তনুজা। উত্তম কুমারের সঙ্গে দেয়ানেয়া, অ্যান্টনি ফিরিঙ্গি কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিন ভুবনের পারে প্রথম কদমফুলের মতো কালোজয়ী ছবিতে তার উপস্থিতি বাংলা সিনেমাকে আরও সমৃদ্ধ করেছে। বাংলা ও হিন্দি ছবির পাশাপাশি মারাঠি, গুজরাটি ও নানান আঞ্চলিক ছবি ভাষার ছবিতেও তিনি কাজ করেছেন। 2014 সালে লাভ করেছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ১২৪১ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন আইসল্যান্ডীয় ইতিহাসবিদ, কবি ও রাজনীতিবিদ স্নোরি স্টুলুনসন। 1882 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ভোলার। 1910 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রমথনাথ মিত্র। 1932 সালের আজকের দিনে শহীদ হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম, অস্ত্রাগার, লুণ্ঠন ও পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। 1939 সালে আজকের দিনে প্রয়াত হন অস্ট্রীয় মানসিক রোগের চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েড।

ফিরে এলাম তোমাকে আজকের দিনের বিশেষত্বগুলো শুনিয়েছি, কোন কোন কারণে আজকের দিনটা বিশেষ হয়ে রয়েছে। তবে আজকে আমরা কথা বলছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস অ্যাট ওয়ার্ক। আর এটাও তোমাকে বলেছি যে আজকে কিন্তু পালিত হচ্ছে আয়ুর্বেদ দিবস। দেখো, আয়ুর্বেদ শুধুই রোগের উপশম বা চিকিৎসার একটা পথ কিন্তু নয়, এটা শারীরিক, মানসিক

এবং মানে একটা সর্বাঙ্গীন সুস্থতা, একটা আত্মিক সুস্থতা বজায় রেখে একটা অদ্ভুত জীবন দর্শনের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়। প্রাচীন ভারতের একেবারে বৈদিক যুগের সূচনা লগ্নে, বিশেষ করে অথর্ববেদ বা ঋগ্বেদের জ্ঞানভাণ্ডারে আয়ুর্বেদ চর্চার সূচনা ঘটেছিল। পরবর্তীকালে মহর্ষি চরক বা সুশ্রুতের মতন ঋষিতুল্য যে চিকিৎসা বিজ্ঞানী, তাদের হাত ধরে কিন্তু এই শাস্ত্র একেবারে সুসংবদ্ধ রূপ লাভ করে, যা আজও বিশ্বজুড়ে ভীষণ রকম প্রাসঙ্গিক। আধুনিক চিকিৎসা পদ্ধতি তো রয়েছেই, কিন্তু আয়ুর্বেদে রোগীকে সার্বিকভাবে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের সঙ্গে দেখে রোগের একেবারে মূল যে উৎসটা সেইটা খুঁজে বের করা হয় এবং সেটাকে সারিয়ে তোলার চেষ্টা করা হয়। আরও একটা বিষয়, আমরা অন্যান্য যে ওষুধপত্র খাই সেখানে কিন্তু নানান রকম সাইড এফেক্টস থাকে, আর আয়ুর্বেদের ক্ষেত্রে যেহেতু একেবারে প্রকৃতির দেওয়া ভেষজ বা প্রকৃতির দেওয়া জিনিস একদম ব্যবহার করা হয় ওষুধপত্র তৈরিতে, সেই জন্যে কিন্তু তার সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু অসাধারণ। এবং আগেকার দিনে মানুষ তো আয়ুর্বেদের উপরেই নির্ভর করত, তাই না? আমাদের চারপাশে দেখা কত গাছগাছড়ায়, সেগুলোর মধ্যে লুকিয়ে থাকা কত রকম ভেষজ গুণ, সেই সমস্ত একসময় মানুষের নখদর্পণে ছিল। এবং সত্যি সত্যি এই আয়ুর্বেদের সঙ্গে কিন্তু মন আর শরীরের যে শান্তি শুদ্ধি, সেটা ওতপ্রোতভাবে জড়িত। আর এই সমস্ত কথা মাথায় রেখেই আজ 23শে সেপ্টেম্বর ভারতবর্ষে তো বটেই, সারা বিশ্ব জুড়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে 11তম আয়ুর্বেদ দিবস। এবং ভারতের আয়ুষ মন্ত্রক দ্বারা আয়োজিত এবারের এই যে বিশেষ দিন, এই দিনটার ভাবনা বা থিম হলো আয়ুর্বেদা ফর আ হেলদিয়ার টুমরো, অর্থাৎ এই সুস্থ ভবিষ্যৎ, তার জন্য কিন্তু আয়ুর্বেদ ভীষণ রকম জরুরি। আর এই কথাটা সত্যি সত্যিই আমরা নিজেরাও বোধহয় জীবনে কাজে লাগাতে পারি, আর এই দিনটাকে এভাবে পালন করার মধ্যে দিয়ে জ্ঞানের আদান প্রদান এবং আয়ুর্বেদকে আরও বেশি করে মানুষের জীবনে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা কিন্তু হচ্ছে। এবারের মূল স্লোগান হলো ওয়ান হেলথ ওয়ান ফিউচার, ইন্টিগ্রেটিং আয়ুর্বেদা সায়েন্স থ্রু এভিডেন্স ইনোভেশন অ্যান্ড হোলিস্টিক কেয়ার। এই লক্ষ্যকে সামনে রেখে এই তিনটে প্রধান বিষয়ের ওপর এবার জোর দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আধুনিক বিজ্ঞানের সঙ্গে আয়ুর্বেদের মেলবন্ধন, আয়ুর্বেদ চিকিৎসাকে তথ্য প্রমাণ বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে আরও আরও শক্তিশালী করে তোলা, আর এই যে সাস্টেনেবল লিভিং আমাদের, সেই ক্ষেত্রে জনকল্যাণ আর পরিবেশের ভারসাম্য বজায় রেখে সুস্থ জীবনযাপন। শুধু ভারতবর্ষেই নয়, বলছিলাম তোমাকে যে দেশের বাইরেও বহু, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বহু দেশে বহু অঞ্চলে কিন্তু আজকের এই দিনটা পালিত হচ্ছে। আর সত্যি সত্যি আমরাও যদি জীবনে এইটা একটু মনে রাখতে পারি যে সবসময় কৃত্রিম ওষুধ নয়, বরঞ্চ আয়ুর্বেদ কিন্তু আমাদের এনে দিতে পারে সুস্থতা, শান্তি, মানসিকভাবে শারীরিকভাবে আমাদের আরও অনেক বেশি ফিট করে তুলতে পারে। তো সেই কথাটা শুধু আজকের দিনেই নয়, আমাদেরও যেন সবসময় মাথায় থাকে। কথা বলবো আজকে কিভাবে তোমার কাজের জায়গায় ভালো থাকা যায়, চাপগুলো কাটিয়ে নিয়ে সেখানেও একটা হ্যাপি কর্নার, একটা সাপোর্ট কর্নার তৈরি করা যায়, সে সমস্ত তো তোমাকে শোনাবই। তবে তার আগে কিন্তু তোমাকে শোনাবো একটা গান। আপাতত এই গানটা রইল তোমার জন্য, গানের পর আবার ফিরে আসছি অনুষ্ঠানে। শুনতে থাকো অঞ্জন দত্তের কণ্ঠে এই গান।

সত্যি বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু একেবারে অন্যরকম। আর ঠিক সেই রকমই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ যদি আমরা খুঁজে পাই আমাদের কাজের জায়গায়, তাহলে কিন্তু সত্যি মানসিক শান্তি পাওয়া যায়। তবে সবসময় কি আর সেটা সম্ভব হয় না। আজকে সেই সমস্ত নিয়ে কথা বলছি, কারণ এই সপ্তাহটা ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস অ্যাট ওয়ার্ক। আজকের এই অনুষ্ঠানটাতে কথা বলতে বলতে, তোমার সঙ্গে আড্ডা দিতে দিতে তোমার মনে হতে পারে যে এই কথাগুলো বোধহয় আমি শুধু তাদের জন্যই বলছি যারা চাকরি করে, যাদের একটা কাজের জায়গা রয়েছে, তা কিন্তু আসলে নয়। জানো তো, আমরা যখন একেবারে ছাত্র অবস্থায় থাকি, লেখাপড়া করছি কোনো একটা বিষয় নিয়ে পরবর্তীকালে চাকরি করব, তাদেরও কিন্তু এই ভাবনাটা থাকে সব সময় যে কোনো একটা বিষয়কে যখন ভালোবেসে পড়ছি সেটা নিয়ে ভবিষ্যতে কাজ করব। মানে আমরা কে না চাই যে আমাদের প্যাশন আর প্রফেশন এই দুটো এক হবে, এবং একটা সময়ে আমরা স্ট্রাগল করতে করতে সেই প্রফেশনাল জগৎটায় ঢুকে পড়ি, আমাদের একটা কাজের জায়গা তৈরি হয়, একটা পরিসর তৈরি হয়, যেখানে সত্যি আমরা দিনের অনেকখানি সময় কিন্তু কাটাই। এবার ভেবে দেখো যে হয়তো ভাগ্যক্রমে তোমার প্যাশন আর প্রফেশন এক হলো, কিন্তু কাজের জায়গায় যদি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার না থাকে, সেখানে যদি একটা শান্তির পরিবেশ না থাকে, তাহলে কি তুমি তোমার সেই প্যাশনটা নিয়েও খুশি থাকবে? মানে সেটা নিয়ে কাজ করার পরেও কিন্তু

আমার মনে হয় তা কিন্তু নয়, এর চেয়েও বেশি কিছু। মানে গবেষণা বলছে যে এমপ্লয়িরা কাজের জায়গায় মানসিকভাবে শান্তিতে থাকে তাদের প্রোডাক্টিভিটিও কিন্তু বহুগুণ বেশি হয়। তোমার বসের সঙ্গে তোমার একটা ভালো বোঝাপড়া, কলিগদের সঙ্গে টিফিন শেয়ার করা বা কাজের ফাঁকে চা খেতে খেতে একটু হাসি ঠাট্টা, এগুলো কিন্তু কাজের একঘেয়েমি কাটিয়ে দেয় বা এই পরিবেশটাকে কিন্তু টক্সিক হতে দেয় না। টক্সিক ওয়ার্ক কালচার কিন্তু সাংঘাতিক একটা খারাপ জিনিস, এবং এটা বিশ্বাস করতে শেখায় যে কোথাও গিয়ে বোধহয় আমি এই কাজটার জন্য যোগ্য নই। ডিপ্রেশন আসে, কাজ করবার উদ্যম নষ্ট হয়ে যায়, অথচ আমরা তো প্রত্যেকেই ভালোবেসে নিজের কাজের জায়গায় আসি, তাই না? এই ব্যাপারটা আজকের দিনে আরও বেশি করে আমাদের মাথায় রাখতে হবে। এবং এই টক্সিক কালচার, বিষাক্ত যে পরিবেশটা তৈরি হয়, এটা শুধুই যে কর্মীদের মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে তাও নয়, একটা অর্গানাইজেশন, একটা অফিস, তার পুরো কাজের গুণগত মানটাকে এবং গতিটাকেও কিন্তু ভীষণ রকম প্রভাবিত করে। নানা রকমভাবে আমরা এর শিকার হই, কখনো আমরা দেখি যে আমাদের স্বাধীনতার অভাব, ছোটোখাটো বিষয়ে এত বেশি নজরদারি করা হয় যে আমাদের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়, এবং কখনো কখনো আমরা দেখি যে ক্রেডিট চুরির ঘটনা ঘটে। কোনো জুনিয়র এমপ্লয়ি হয়তো ভালো কাজ করছে, তাকে সেই প্রশংসাটা না করে অন্য কোনো সিনিয়র এমপ্লয়ি হয়তো সেই কাজটা ক্রেডিটটা চুরি করলেন বা এরকম একটা কোনো কাজ করলেন, বা ধরো স্ট্রাকচারাল বা এনভায়রনমেন্টাল টক্সিসিটি যেটাকে বলি, বা এই যে তোমাকে বলছিলাম না যে অনেকক্ষণ আমরা অফিসে থাকি কিন্তু অফিসের বহু কাজ আমরা বাড়িতেও নিয়ে আসি। এমন অনেক ক্ষেত্রে হয় যে ছুটির দিনে বা যে সময়টা আমরা বাড়িতে থাকছি, আমার ছুটির সময়, একান্ত অবসর, সেই সময়ও কিন্তু আমার প্রেশার থাকে যে অফিসের কাজ নিয়ে আমাকে থাকতে হবে, সেই মেলের উত্তর দিতে হবে, মেসেজের উত্তর দিতে হবে, ফোন রিসিভ করতে হবে। তো এই জায়গাটা না মানে কর্মীদের দ্রুত বার্নআউটের দিকে ঠেলে দেয়। বা নানা রকম অস্বচ্ছতা সেই রকম তো রয়েছে, টিম ওয়ার্কের ক্ষেত্রে নানান রকম সমস্যা, কখনো গ্যাস লাইটিং, এখন একটা আমরা টার্ম পাই, ভীষণ নতুন টার্ম, কিন্তু নতুন হলেও এটা ভীষণ রকম বাস্তব। হ্যাঁ, তার ব্যক্তিগত জীবন কোনো একজন এমপ্লয়ি সেটা নিয়ে চর্চা করা, তাকে নানা রকমভাবে বুলিং করা, এগুলো কিন্তু আমরা অফিসে বিভিন্ন ক্ষেত্রে ফেস করে থাকি। তো এই যে ভয়ের সংস্কৃতি, বা ভুল থেকে শেখার সুযোগ না দিয়ে যখন অতিরিক্ত চাপ দেওয়া হয়, কাজ করতে হলে চাপ নিতেই হবে, এইটা যদি মানে একটা কোনো প্রতিষ্ঠানের মূল কথা হয়, তখনই কিন্তু আমাদের মানসিক শান্তিটা নষ্ট হয়। আর সত্যি সত্যি সেইটা নষ্ট হয় বলেই আমাদের আরও বেশি করে জোর দিতে হয়েছে এই সপ্তাহটা পালনের জন্য। মানসিক স্বাস্থ্যের পক্ষে কতখানি অপকারী এটা, এই সমস্ত কথাই কিন্তু মাথায় রাখতে হয়েছে আমাদেরকে। ফলে সারা বিশ্ব জুড়ে এই সপ্তাহে পালিত হয় এই বিষয়টাকে মাথায় রেখেই, তাই আজকের আড্ডাতেও কিন্তু উঠে আসছে আমাদের সেই কথা। আরও নানান কথা বলবো তোমাকে এই বিষয়গুলো নিয়ে, আরও নানান তথ্য জানানোর আছে, এবং এটাও বলার রয়েছে যে ঠিক কীভাবে আমাদের কর্মক্ষেত্রে শান্তি থাকবে, আনন্দ থাকবে, আনন্দের সঙ্গে আমরা কাজটা করতে পারবো, সেটারও কিন্তু উপায় রয়েছে, সেসব তোমাকে শোনাবো। তবে আবারও একটা বৃষ্টি ভেজা গান রইল তোমার জন্য শ্রেয়া ঘোষালের কণ্ঠে, শুনতে থাকো, ফিরছি গানের পর।

সত্যি আজও কিন্তু সেই মেঘের পালক ছুঁয়ে দেওয়া একটা দিন। আর আজকে সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। কথা বলছি আজকে কিভাবে আমাদের কাজের জায়গায় আমরা আমাদের হ্যাপিনেস খুঁজে পাবো, কিভাবে সেখানে স্যাটিসফ্যাকশন খুঁজে পাবো সেই বিষয়ে। আমরা প্রত্যেকেই প্রায় এই সমস্যাটা শিকার, মানে আমাদের কাজের জায়গায় কোনো

না কোনোভাবে আমরা চাপের মধ্যে থাকি, এইটা আরও বেশি করে কী করে বোঝা যায় জানো? আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখি সেখানে এমন প্রচুর কন্টেন্ট বানানো হয়, যে কন্টেন্টের বিষয় কিন্তু হয় যে কীভাবে কাজের জায়গায় পরিবেশগুলো টক্সিক হয়ে ওঠে, এবং তুমি দেখবে যে বিপুল পরিমাণে শেয়ার হয় বা সেইগুলোর সঙ্গে আমরা ভীষণ রকম কানেক্ট করতে পারি। এমনকি অনেক সময় আমরা আমাদের সহকর্মীদের সঙ্গেও সেই সমস্ত মিম বা সেই সমস্ত রিল আমরা শেয়ার করতে থাকি। তো এর থেকে কিন্তু বোঝা যায় যে আমরা কম বেশি প্রত্যেকেই কর্মক্ষেত্রে টক্সিক পরিবেশের শিকার হয়ে থাকি। তবে জানো তো, এই টক্সিসিটি কিন্তু মুক্ত করা যায়। তার প্রথম আর প্রধান পদক্ষেপ হচ্ছে একটা স্বচ্ছ যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলা কর্মী এবং প্রতিষ্ঠানের মধ্যে, যেখানে প্রত্যেক এমপ্লয়ি বিনা দ্বিধায় নিজের মতামত দিতে পারে, পক্ষপাতিত্ব দূর করে প্রত্যেকে যে যে মানে যতটুকু যোগ্য সেই যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের কাজের অ্যাসেসমেন্ট যদি, মূল্যায়ন যদি হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো রকম সীমারেখা নির্ধারণ না করে প্রত্যেকের বক্তব্যটা একটু সহানুভূতির সঙ্গে শোনে এবং তাদের ছোটোখাটো চেষ্টাগুলো, আমরা প্রত্যেকেই আমাদের কর্মক্ষেত্রে ভালো কিছু করবার চেষ্টা করি, সেইগুলোকে যদি একটু অ্যাপ্রিসিয়েট করা হয়, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে কখনো, কাজের পরিবেশে কখনো কোনো খারাপ একটা অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হয় না। বা আমাদের যারা সহকর্মী থাকেন তাদের মধ্যেও যদি পারস্পরিক একটা সহমর্মিতা থাকে, তাহলেও কিন্তু এই বিষয়টা সম্ভব হয়ে ওঠে। ব্যক্তিগত নজরদারি এড়িয়ে আমরা যদি একটুখানি সহানুভূতিশীল হতে পারি, ঠিক দায়িত্বটা যতখানি প্রতিষ্ঠানের ততখানি কিন্তু সহকর্মী হিসেবে তোমার বা আমারও সেই প্রতিষ্ঠানের পরিবেশটাকে আরও সুন্দর করে রাখার পক্ষে। এবং আমরা যদি পরস্পরকে, আমাদের প্রত্যেক কলিগকে যদি একটা হ্যাপি কর্নার, একটা সাপোর্ট সিস্টেম দিতে পারি, তাহলে আমার মনে হয় যেমন কাজটা খুব সুন্দর করে আমরা করতে পারি, সেরকমই মানসিক শান্তিটাও কিন্তু ভীষণ রকমভাবে থাকে। আর এই সমস্ত কথাগুলো মাথায় রেখেই এই বিশেষ সপ্তাহটা পালিত হয়। 2018 সালে নেদারল্যান্ডসে প্রথম শুরু হয় এই সপ্তাহ। একটি প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা মাতে উলফ আর ফিনান্দে ভ্যান্ডার, তাঁরা কিন্তু 2017 সালের শেষে এই পরিকল্পনা করেছিলেন এবং 2018 সালে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের এই শেষ সপ্তাহটায় পালিত হয় এই বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং এর প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে কর্মক্ষেত্রে একটা পজিটিভ, স্বাস্থ্যকর এবং মানসিকভাবে আনন্দ দেয় এমন পরিবেশ গড়ে তোলা, কর্মীদের কাজে চাপ, বার্নআউট এগুলো কমানো এবং সুখকে, কর্মক্ষেত্রে সুখ বা হ্যাপিনেসকে কোনো বাড়তি বিলাসিতা হিসেবে না দেখে কর্মজীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবে দেখা, এই বিষয়টা, এই পরিবর্তনগুলো আনতেই কিন্তু আজকের এই বিশেষ সপ্তাহটা পালিত হয়। আর সত্যি সত্যি কীভাবে এই ব্যাপারটা সম্ভবপর হতে পারে সেই বিষয়ে কিন্তু তোমাকে আমি একটা গল্প শোনাতেই পারি। এমনিতেই আমি তোমাকে বিভিন্ন সময়ে নানান রকম ছোটোখাটো গল্প শোনাই, যে গল্পগুলো হয়তো তোমাকে ইন্সপায়ার করবে, যে গল্পগুলো একটু হলেও তোমাকে অনুপ্রাণিত করবে, সেই রকমই একটা গল্প কিন্তু তোমাকে শোনাতে পারি আজকে কথায় কথায়। তাই এরকম একটা গল্প শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে।

অফিসটার নাম ডিজিটাল সলিউশনস। বাইরে থেকে কাচের ঝলমলে ইমারত দেখে যে কারোর মনে হতে পারে যে ভিতরের মানুষগুলো বোধহয় স্বপ্নের মতো সুখী জীবন কাটাচ্ছে, কিন্তু সত্যিটা ছিল একেবারেই অন্যরকম। প্রত্যেকটা ডেস্কে বসে থাকা মানুষগুলোর মুখ দেখে মনে হতো তারা যেন একটা যুদ্ধের ময়দানে লড়াইয়ে নেমেছে। ডেডলাইনস, ক্লায়েন্টের ইমেল, টার্গেটের চাপ, এই সব মিলিয়ে অফিসটার পরিবেশ কিন্তু ছিল একেবারে ভারাক্রান্ত। সহকর্মীদের মধ্যে কোনো কথাবার্তা হতো না, শুধু ছিল দায়িত্ব পালনের একটা বাধ্যবাধকতা। ঠিক এইরকম সময়ে অফিসে এলেন একজন নতুন বস, তার নাম সুচরিতা সেন। সেপ্টেম্বর মাসের একটা সোমবারে সুচরিতা দেবী নোটিস বোর্ডে একটা বড় ব্যানার টাঙিয়ে দিলেন, ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস ইন ওয়ার্কপ্লেস। কিন্তু এইরকম বিষয়গুলোর সঙ্গে তো সেই অফিসের মানুষরা খুব একটা অভ্যস্ত নয়, তাই এই ব্যানার দেখে কিন্তু অফিসে নানান গুঞ্জন শুরু হলো। কোনায় বসা বয়স্ক অ্যাকাউন্টে

সুবোধবাবু মৃদু হেসে বললেন, মাসের শেষে বেতন পেলেই আমরা খুশি, আবার কাজের মধ্যে সুখ খুঁজে পাওয়ার ঢং কেন? কিন্তু বস শুধু আদেশ দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতন মানুষ ছিলেন না, তিনি কিন্তু সত্যিকারের লিডারশিপে বিশ্বাস করতেন। তাই তিনি পুরো সপ্তাহের জন্য কিছু ছোট ছোট উদ্যোগ নিলেন, কিছু বিশেষ প্ল্যানিং করলেন। সোমবার কি করলেন, প্রত্যেকটা ডেস্কে একটি করে থ্যাংক ইউ নোটিশ বোর্ড বসানো হলো। সহকর্মীরা গোপনে একে অপরের কাজের ভালো কথা বা কিভাবে সহযোগিতা পেয়েছেন সেই কথা লিখে চিরকুট গুঁজে দেবে অন্যের ডেস্কে, এরকম একটা প্ল্যানিং হলো। মঙ্গলবার বিকেলবেলায় চা খাওয়ার সময় বন্ধ করে দেওয়া হলো সব ল্যাপটপ। স্বয়ং বস সুচরিতা দেবী এসে কিন্তু কর্মীদের সঙ্গে আড্ডায় যোগ দিলেন। উদ্দেশ্য ছিল কাজের বাইরে ব্যক্তিগত জীবনের কোনো একটা অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া। বুধবার অফিসের কোণে একটা ছোট্ট মাইন্ডফুলনেস কর্নার তৈরি করা হলো, যেখানে 10 মিনিট হালকা মিউজিক শুনে বা মেডিটেশন করে নিজেকে একটু চাঙ্গা করে নেওয়া যায়। আর বৃহস্পতিবার পুরো সপ্তাহে কে কত বড় প্রজেক্ট শেষ করলো তা নয়, বরঞ্চ ওই প্রজেক্টের মধ্যে কার কোন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেই কাজগুলোর স্বীকৃতি হিসেবে একটা মজার পুরস্কারের আয়োজন করা হলো। তো এইরকমভাবে যখন চলছে, প্রথম দু একদিন তো সকলে একটু ইতস্তত করছিল, তার কারণ ওই যে বললাম, তারা তো এই রকম ওয়ার্ক কালচারে অভ্যস্তই নয়, তাই না? চাপ নিতে হবে কাজ করতে হলে, এই মন্ত্রটাতেই তারা অভ্যস্ত হয়েছে এতদিন, তাই প্রথম দু একদিন সকলেরই কিন্তু একটু জড়তা ছিল। কিন্তু বুধবার আসতেই পরিবর্তনটা সকলের চোখে পড়ল। ওই যে সুবোধবাবুর কথা বলছিলাম, যিনি ভীষণ গম্ভীর হয়ে থাকতেন, তিনি আবিষ্কার করলেন তার টেবিলে এক জুনিয়র ডেভেলপারের লেখা চিরকুট। সুবোধদা, সেদিন আপনার পরামর্শটা না পেলে আমি জটিল কোডিংয়ের ধাঁধাটা কিন্তু মেলাতেই পারতাম না। সুবোধবাবু একটু ইমোশনাল হয়ে পড়লেন, কারণ তিনি ভাবতেন অফিসে তার কোনো মূল্য নেই, শুধু নিজের কাজটুকু করেন আর চলে যান, কেউ আলাদা করে কিন্তু তাকে খুব একটা উৎসাহ দেয়নি কখনো। তাই তিনি বুঝলেন আজকে যে তার উপস্থিতি অন্যদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আবার অভিজিৎ বলে একটা ছেলে ছিল, সে সারাদিন কানে হেডফোন গুঁজে একাই কাজ করত। চায়ের আড্ডায় সে প্রথম মুখ খুলল, সে শোনালো কীভাবে সে নিজের গ্রামের স্কুলে একটা ছোট্ট লাইব্রেরি তৈরি করেছে। পুরো অফিস এমনকি বসও তার গল্প শুনে খুব উৎসাহিত হলেন। অভিজিৎ বুঝলো যে কাজের বাইরেও মানুষ তাকে সম্মান করে। শুক্রবার বিকেলে কিন্তু পুরো অফিসে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি হলো। হাসি মুখ, খোলা আলোচনা আর হালকা মেজাজে কাজ শেষ করার আনন্দ যেন চার দেয়ালে ছড়িয়ে পড়ল। সপ্তাহের শেষ দিনে বস সুচরিতা সেন সবাইকে নিয়ে একটা ছোট্ট মিটিংয়ে বসলেন। সেখানে একটা কথা বললেন তিনি, বললেন অফিসের কাজ কিন্তু কখনোই শেষ হবে না, চাপ থাকবে, ডেডলাইন থাকবে, কিন্তু আমরা প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা যার পাশে বসে কাটাই, সেই মানুষকে একটু যদি হাসাতে পারি, একটু আনন্দ দিতে পারি, তার কমফোর্ট জোন হয়ে উঠতে পারি, তাহলে আমরা শুধু কাজই করব তেমনটা নয়, চারপাশের পরিবেশটাকেও কিন্তু আনন্দদায়ক করে তুলব। সহমর্মিতা আর পজিটিভ পরিবেশ তৈরি করতে বাড়তি কোনো খরচ লাগে না, লাগে একটু সদিচ্ছা। আর সেই সপ্তাহের শেষে কিন্তু ডিজিটাল সলিউশনস নামের অফিসটার চেহারাটাই বদলে গেল। কাজের গতি তো কমেইনি, বরং বেড়ে গেছে, কারণ এখন আর কেউ বাধ্য হয়ে অফিসে আসে না, আসে আনন্দ আর ভালোবাসার টানে। আসলে কি জানো তো, আসলে কর্মক্ষেত্র শুধুই ওই ফাইল আর স্ক্রিনের জগৎ নয়। আমরা হয়তো ভাবি তেমনটাই যে কাজ করা বাধ্যবাধকতা, কিন্তু এটা না, মানুষের সঙ্গে মানুষের এমন একটা সম্পর্ক তৈরি করে, সেটা আমাদের অমূল্য পাওনা কাজের জায়গা থেকে। আর একজন সঠিক যদি লিডার থাকেন, যার অনুপ্রেরণায় আমরা প্রত্যেকে ঠিক পথে চলতে থাকবো, আর আমাদের মধ্যে যদি সেই সদিচ্ছাটা থাকে যে আমরাও প্রত্যেক সহকর্মীর অনুপ্রেরণার জায়গায় যেতে পারবো, একটু সহানুভূতি দেখাতে পারবো, একটু প্রশংসা আর সম্মান দিতে পারবো, তবেই কিন্তু কাজের জায়গার পরিবেশটাকে সুন্দর করে তুলতে পারবো। ফলে শুধুমাত্রই যে কর্তৃপক্ষর বিরুদ্ধে কথা বলবো বা কর্তৃপক্ষকে দোষ দেব মনে মনে, তেমনটা কিন্তু নয়। আমার মনে হয় কাজের জায়গায় হ্যাপিনেস রাখতে গেলে আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব থাকে। নিজের অধিকারগুলো বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় কাজের জায়গায় যদি আমরা পরস্পরের প্রতি সেই দায়িত্বটাও পালন করতে পারি, আমাদের ছোট্ট ছোট্ট কাজও যদি পাশের মানুষটাকে একটু কমফোর্ট দিতে পারে, একটু আনন্দ দিতে পারে, তাহলে কিন্তু কাজের জায়গার পরিবেশটাও খুব খুব সুন্দর হয়ে উঠবে। আর সেই জন্যেই তোমাকে শোনালাম কথায় কথায় এই মোটিভেশনাল

স্টোরিটা আমি জানি যে এই গল্পটা কখনো তোমারও কাজের জায়গায় তুমি কাজে লাগাবে। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে আর আমাদের সুপ্রভাতের আড্ডাও বেশ জমে উঠেছে। তবে এ কথা বলতেই হচ্ছে যে হাতে আর খুব বেশি সময় নেই। ওই যে একটাই কথা বলবো আজকে যেতে যেতে, যে যারা এতক্ষণে অফিসের জন্য রেডি হতে শুরু করেছো বা কেউ কেউ হয়তো বেরিয়েও পড়বে পড়বে ভাবছো, তাদেরকে একটাই কথা বলার, সকলকে বলছি যে দেখো ওই কাজের চাপ বা ডেডলাইন এগুলো কিন্তু থাকবেই, তার মধ্যেও আমরা যেন নিজেকে কোথাও হারিয়ে না ফেলি, আমাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখি। এবং এটাও মনে রাখতে হবে যে কাজটা আমাদের জীবনের একটা অংশ মাত্র, আর কিছু কিন্তু নয়, পুরো জীবন নয়। তাই কাজকে আমরা ভালোবাসবো এবং নিজের হাসি মুখটাকে এবং অন্যের ভালো থাকাটাকেও সমানভাবে গুরুত্ব দেব। এবং এই ইন্টারন্যাশনাল উইক অফ হ্যাপিনেস অ্যাট ওয়ার্কে এটাই হোক আমাদের প্রত্যেকের রেজলিউশন। আজকের মতো আমাদের এই সুপ্রভাতের আড্ডা শেষ করতেই হচ্ছে। ভালো থেকো আর ভালো রেখো তোমার চারপাশটাকে। তাই ক্যাকটাসের এই গানটা রইল তোমার জন্য। বিদায় নিচ্ছি আজকে সুপ্রভাত অনুষ্ঠানের, সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা।

নজরুল গীতি শুনলেন দিলাশা চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী বিশ্বজিৎ সরকার।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন বিশ্বজিৎ সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা প্রজার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পিয়ালী দত্ত। প্রথমে সুবীর হাজরা, পরে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা আধুনিক গান, শিল্পী পিয়ালী দত্ত।

প্রথমে সুবীর হাজরা, পরে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা আধুনিক গান শুনলেন পিয়ালি দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: চালানোর লক্ষ্যে আজ নেশামুক্ত ভারত 2029-এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ইকো পার্ক থানার কাছে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সীমান্তবর্তী এলাকাগুলিকে নেশামুক্ত করতে ধারাবাহিক অভিযান এবং কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই বলে আগেই মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন। রাজ্য সরকারের আশা, এই কর্মসূচির মাধ্যমে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে। তিন সক্রিয় মাওবাদী নেতা নেত্রী আজ আত্মসমর্পণ করতে পারেন বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাঁকুড়ার পুলিশ কনফারেন্স হলে আজ বিকেলে রাজ্য পুলিশের পশ্চিমাঞ্চলীয় এডিজির কাছে জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে মহাদেবের আত্মসমর্পণ করার কথা। এদের মধ্যে নয়নতারা ও জবা মাওবাদী সংগঠনের জোনাল কমিটির সদস্য, রামপ্রসাদ বাংলা ঝাড়খণ্ড ওড়িশার আঞ্চলিক কমিটির সদস্য হিসেবে পরিচিত। জেলা পুলিশ জানিয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে এই তিনজন সক্রিয় ছিলেন। আত্মসমর্পণ ছাড়াও বেশ কিছু অস্ত্রশস্ত্র তারা জমা দিতে পারেন। রাজ্যে 64টি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উধাও হওয়ার ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদানের আওতায় সরবরাহ করা কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা উপকরণ চুরি কিংবা খোয়া যাওয়ার ঘটনা ঘটলে অবিলম্বে স্থানীয় থানায় এফআইআর দায়ের করতে হবে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ দুপুরে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে সীমান্ত লাগোয়া জেলার সুরক্ষা বাহিনীকে জমি হস্তান্তর, শিল্প কয়েকটি দপ্তরে শূন্য পদে নিয়োগ ও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিষয় আলোচনা ও প্রস্তাব গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিধবা ভাতা প্রাপক মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চাইলে আবেদন জানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাদের বিধবা ভাতা ছেড়ে দিতে হবে। দুটো ভাতা একসঙ্গে নেওয়া যাবে না বলে সম্প্রতি নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, যে সমস্ত বিধবা ভাতা প্রাপক অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাচ্ছেন তাদের লিখিতভাবে জানাতে হবে তারা কোন সুবিধা নিতে চান। অবশ্য বিশেষভাবে সক্ষম হলে দুটি প্রকল্পের সুবিধাই পাওয়া যাবে। 28 সেপ্টেম্বরের মধ্যে সম্মতিপত্র নেওয়ার জন্য সব জেলা শাসক এবং কলকাতা পুরসভা কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আজ মাতারা এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে ব্যারাকপুরে স্টপেজ পেয়েছে। ট্রেনটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি সহ রেলকর্মী এবং যাত্রীরা। সকাল 7:42 ব্যারাকপুর স্টেশনে ঢোকে ট্রেনটি। শুধুমাত্র তারাপীঠ নয়, বর্ধমান এবং শান্তিনিকেতনে যাওয়ার জন্য সহায়ক হবে এই গুরুত্বপূর্ণ ট্রেন। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ এলাকায় জলজীবন মিশন প্রকল্পে হওয়া দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদন জানিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মোর্চা সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি ও বিধায়ক নোমান রায় মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জলজীবন মিশন প্রকল্পে 280টি প্রকল্পে স্বাধীন তদন্ত অডিটের দাবি জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার ফুলবাগান এলাকায় আজ সকালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। 35 বছরের গৌতম বাগদি গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ বাড়ির কাছে পুকুর পাড়ে একটি গাছে তার দেহ ঝুলে থাকতে দেখা যায়। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এদিকে জেলারই কাঁকসা সারদাপল্লীতে স্থানীয় শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপেন্দ্র কুমার সিনহা নামে ওই ব্যক্তি কয়েকদিন আগেই সপরিবারে বিদেশ ভ্রমণে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘরের আলমারি ভেঙে 5 লক্ষ টাকার সোনার রূপোর অলংকার সহ বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত গভীর নিম্নচাপ আজ রাতের মধ্যেই স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের, আর উত্তরবঙ্গেও 23-25-এর মধ্যে সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের জন্য এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা।
0: 126তম আইএফএসএল ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্টস শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান মাঠে। খেলা শুরু হবে বিকেল 3:00। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে যোগিয়া, পরে পিলু ঠুমরি শুনলেন। শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পার্থ মল্লিক, হারমোনিয়ামে প্রদীপ পালিত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: 4% to close at 74,828. The Nifty jumped 118 points or 0.5% to settle at 23,447. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাশ

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন বাংলা ছবির গান, ছবির নাম বন্ধন, কথা গৌতম সুস্মিত, সুর জিৎ গঙ্গোপাধ্যায়, শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষাল।

0: শুনলেন বাংলা ছবির গান, এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাপানের নাগোয়ায় আজ এশিয়ান গেমসে ভারত একটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে। আইএফএসএল ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে শ্রীনিধি ডেকান এফসি কে হারিয়ে দিয়েছে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আসছে বিস্তারিত খবরে। জাপানের আইচি নাগোয়ায় আজ এশিয়ান গেমসে ভারত একটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে। শুটিংয়ে পুরুষ ও মহিলাদের স্কিট টিম ব্রোঞ্জ পদক পায়। পুরুষ দলে ছিলেন অনন্তজিৎ সিং নারুকা, মাইজার আহমেদ খান এবং ভাবদেব সিং গিল। তারা 346 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান দখল করেছেন। প্রতিযোগিতায় 353 পয়েন্ট নিয়ে কাতার সোনা এবং 348 পয়েন্ট নিয়ে কুয়েত রূপো পেয়েছে। মহিলা দলে ছিলেন রাইজা ধিনলো, পারিনাজ ধারিওয়াল এবং মহেশ্বরী চৌহান। ভারত 331 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পায়। ভারতের হয়ে সফট টেনিস প্রতিযোগিতায় প্রথম পদক পেলেন জয়মিনা। তিনি আজ সেমিফাইনালে জাপানের তাকুয়া পুরোশাখার কাছে 4-2 সেটে হেরে ব্রোঞ্জ পদক পান। এর আগে কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের সেরুইন নুগিটকে 4-3 সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তিনি। অন্যদিকে মহিলাদের 60 কেজি উসুর সান্ডা বিভাগে রশিবিনা দেবী ফাইনালে উঠেছেন।

0: তিনি আজ ইন্দোনেশিয়া থানিয়া কুসমাটিং সাকে 2-0 ব্যবধানে হারিয়ে দেন। পুরুষদের রোয়িংয়ে কোয়াড্রুপলে ভারত ফাইনালে উঠেছে। অরবিন্দ সিং, নবদীপ সিং, কুলবিন্দর সিং এবং জাকার খানের দল 6:18.62 সময় নিয়ে হিটে তৃতীয় স্থান পান। মহিলাদের হকিতে ভারত আজ থাইল্যান্ডকে 20-1 হারিয়ে দিয়েছে। দীপিকা একাই 9টি গোল করেছেন। এছাড়া নবনীত কৌর 4টি, ঋতুজা বিশাল 3টি এবং নেহা লালরেমসিয়ানি হামারজোত, সাক্ষী রানা এবং অধিনায়ক সালিমা টেটি 1টি করে গোল করেন। থাইল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন সুপাংসা সামানসো। স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে বীর চৌধুরানী শ্রীলঙ্কার সামিল ওয়াকিলকে 3-0 সেটে হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসেও তানভি খান্না রাউন্ড অফ 16 উঠেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী কোরিয়ার কিম ডামিকে 3-0 সেটে পরাজিত করেন। ভারতের মীরাবাই চানু এশিয়ান গেমসে ভারোত্তোলনে রৌপ্য পদক পেয়েছেন। তিনি 198 কেজি ওজন তুলে রূপো পান। 49 কেজি বিভাগে স্ন্যাচে 87 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 111 কেজি ওজন তুলেছেন তিনি। 215 কেজি ওজন তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সংগাম। ভারোত্তোলনে ভারত 28 বছর পর পদক পেল। শেষবার 1998 সালে গেমসে কর্ণম মালেশ্বরী বোন জিতেছিলেন। এশিয়ান গেমসের পদক তালিকায় 47টি সোনাসহ 77টি পদক নিয়ে চীন প্রথম স্থানে রয়েছে। 15টি সোনাসহ 66টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে জাপান এবং 8টি সোনাসহ 40টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। 1টি সোনা, 5টি রূপো, 6টি ব্রোঞ্জ পদক সহ মোট 12টি পদক নিয়ে ভারত রয়েছে ত্রয়োদশ স্থানে। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 শ্রীনিধি ডেকান এফসিকে হারিয়ে দেয়। বিরতিতে মোহনবাগান 2-0 এগিয়ে ছিল। সবুজ মেরুন দলের লারভিন জুতওয়ালা ছান্তে হ্যাটট্রিক করেছেন। অভিষেক সূর্যবংশী, সন্দীপ মালিক, লি এরউইন 1টি করে গোল করেন। ছান্তে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। মোহনবাগান গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। আগামীকাল ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড অভিযান শুরু করছে। প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টায়। এদিকে ম্যাচ শুরুর আগে কলকাতার লীগ জয়ের উদযাপন হিসেবে মোহনবাগান ক্লাব লনে আজ পতাকা উত্তোলন করা হয়। ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় ডক্টর টি আও ট্রফির ফাইনালে উঠেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সেমিফাইনালে আজ বাংলা 3-1 তামিলনাড়ুকে পরাজিত করে। বাংলার হয়ে জোড়া গোল করেন মলিতা মুন্ডা। পুদুচেরিতে 4 দিনের বেসরকারি ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে ভারতের এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দল প্রথম ইনিংস 171 রান করেছে। শামস জাকির মুলানি 4টি, তুষার দেশপাণ্ডে এবং তনুষ কোটিয়ান 2টি করে উইকেট নেন। এর আগে ভারতের এ দলের প্রথম ইনিংস 334 রানে শেষ হয়ে যায়। ভারতীয় দল এখন 163 রানে এগিয়ে। ভারতীয় ক্রিকেট দল আগামী মাসে নিউজিল্যান্ড সফর করবে। এই সফরে দুই দেশের মধ্যে হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। আজ নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। 16 দলের সদস্যের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড গতকাল শ্রীলঙ্কাকে 89 রানে হারিয়ে দিয়েছে। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। খেলার খবর এ পর্যন্তই।
1: This is the Sanchaita channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters, corresponding to 1008 kilohertz. Tonight, we present for you our weekly magazine program, Horizon.
2: Welcome, listeners, to Horizon. In today's Horizon, we have news and views for you from the field of science and technology. We start off with an interview on stroke management.

0: Firetenders rushed to the spot. While firefighters were trying to control the blaze, an explosion occurred in one of the chemical drums, leaving at least 13 fire brigade personnel with burn injuries. The injured were taken to hospital. India's men's badminton team won the bronze medal after losing 1-3 to China in the semi-final at Aichi, Japan today. With this win, India's medal tally has risen to 12 medals, 1 gold, 5 silver and 6 bronze. Union Home Minister Amit Shah congratulated the Indian men's badminton team for their performances at the Asian Games. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:10 হয়ে 6 সেকেন্ড। এখন হিন্দি ছবির গান। প্রথমে ছবির নাম গুড্ডি। গানগুলির কথা গুলজার, সুর ভাসন দেশাই। আজকে এই গুড্ডি ছবির গানগুলি শুনবেন বাণী জয়রামের কণ্ঠে।

শুনলেন বাণী জয়রাম এবং সহশিল্পীদের কণ্ঠে গুড্ডি ছবির গান। এবারে ছবির নাম রুদালি। প্রথমে শিল্পী আশা ভোসলে।

বিশেষ ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আপনাদের জন্য রয়েছে আরও একটি বিশেষ ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত। এ বিষয়ে মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গে সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 ইয়ার এভিনিউ কলকাতা 12 বেলা 12:30 গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPSCS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 ইয়ার এভিনিউ, কলকাতা 12 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকের উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 0332120250, 0332120612, 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি ও নীতিগুলি বিষয়ে উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা শুনছেন হিন্দি ছবির গান, ছবির নাম রুদালি, এবারের শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছেন হিন্দি ছবির গান। এবারে ছবির নাম অনামিকা। প্রথমে শিল্পী আশা ভোঁসলে। গানগুলির কথা মজরু, সুর রাহুল দেববর্মণ।

শুনলেন হিন্দি ছবির গান, প্রথমে গুড্ডি, তারপর রুদালি, তারপর অনামিকা। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। আপনাদের আবহাওয়ার রাত্রিকালীন বিজ্ঞপ্তি জানিয়ে দিই, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 84%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 28 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 24 সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত 55 থেকে 65 কিলোমিটার বেগে দমকা হাওয়ায় 75 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে এবং উপকূলের বাইরে 25 সেপ্টেম্বর পর্যন্ত 45 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া, 65 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। 24 সেপ্টেম্বর পর্যন্ত সন্ধে পর্যন্ত পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র খুব উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। কৃষিজীবীদের জন্য পূর্বাভাস, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলা, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা খুব বেশি। শুনলেন আবহাওয়া রাত্রিকালীন বিজ্ঞপ্তি। এরপর আপনাদের জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, বিপিন চন্দ্রপালের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ পড়বেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:40 আপনার স্বাস্থ্য, এন্ডোস্কোপিক সার্জারি বিষয়ে বলবেন ডাক্তার অমিত ঘোষ, প্রাত্যহিকী উপস্থাপনায় বিদিশা রায় এবং অমরেশ মুখোপাধ্যায়, 6:45, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক, 8:00 জানা অজানা, ছাতু ছত্রাক মাশরুম বলবেন ডক্টর অভিক সামন্ত, শুনবেন প্রথম পর্ব, নজরুলগীতি শিল্পী শ্রী স্নিগ্ধদেব সেনগুপ্ত, 8:05, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম শিশির কুমার বিশ্বাসের কথা রেকর্ড করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, 8:30, 9:00 গানে গানের প্রথম পর্ব, 9:25 জেলার চিঠি, মুর্শিদাবাদ জেলা থেকে আমাদের সংবাদদাতা চিঠি পাঠিয়েছেন মামুন ফারুক, 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং পিয়াসা চক্রবর্তী, রজনীকান্তের গান গৌরব চৌধুরীর কণ্ঠে 12:15 লোকগীতি সুখবিলাস বর্মা, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান সুপ্রতিষ্ঠিত পুরুষ সফলতার কাহিনী, প্রভাত শীলের সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত।

বেলা একটায় 1:45 মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, আধুনিক গান 2:30। দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয় আলাপচারিতায় বেলতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুমা অধিকারী সঙ্গে দুই ছাত্রী। সাঁওতালি অনুষ্ঠান 6:05, শুনবেন লোকগীতি চম্পামানি বেশরা ও সহশিল্পীবৃন্দ। স্বরচিত কবিতা পাঠ বিজয় টুরু। 6:15 লোকগীতি মতিলাল কিস্কু, বুলবুলি হাসদা এবং সহশিল্পীবৃন্দ। কিষাণবাণী 6:38 আমাদের চাষের অভিজ্ঞতা, আলোচনায় জিতেন সরকার, লক্ষ্মীকান্ত সরকার, শঙ্কর বাইন সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ বলরাম গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, শুনবেন নানা রঙের গান। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞান সংবাদ, তারপর অসীমা চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার সংক্ষিপ্ত জীবন কথা। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ দা কুণ্ডু। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সৌমাল্য চক্রবর্তী রাত 9:00। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিতা মল্লিক। 9:45 শ্যামাসঙ্গীত, মোনালিসা সরকার। 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, শ্রবণীর স্বাস্থ্য, প্রথমে বধিরতা প্রতিরোধ ও চিকিৎসা, এ বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। পরে নিশ্চিহ্ন হোক টিভি, এই বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। নজরুল গীতি স্নিগ্ধদেব সেনগুপ্তর কণ্ঠে শুনবেন 10:30। 10:45 আধুনিক গান দেবকুমার ঘোষ। 11:00 লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা। 11:10 পরম্পরা, পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আশিস গিরি। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রমিতা মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 6:25। 6:35 রামচরিত মানুষ, শুনবেন 243তম পর্ব। গৌরব চৌধুরীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি 6:45। 7:10 সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। শ্যামাসঙ্গীত মোনালিসা সরকার। 8:30। 8:50 লোকগীতি সুখবিলাস বর্মা। আধুনিক গান সকাল 9:00। 9:10 রাশধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10, শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিতা মল্লিক, উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 5:20 6:10 হিন্দি অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিন ব্যাপী বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। দর্পণ 7:45। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা অনুবাদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠানগুলি সম্পর্কে। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 3 সেকেন্ড। জয় হিন্দ।